পইসা খাও পইসা লাও পইসা গই পুরা গর পইসা খাও পইসা লাও পইসা গই পুরা গর পইসা খাও পইসা লাও পইসা গই পুরা গর আও সাথী সব।